মিডিয়াম ওয়েভ 343.6 মিটার ইয়ানি 873 কিলো হার্টজ দে এই আকাশবাণী দা জলন্ধর কেন্দ্র হুন পেশ করন যা রহে হ্যাঁ প্রোগ্রাম সোনি সবের।